0: Welcome back. Some breaking news now coming in from West Bengal, where a big decision has been taken by the new Chief Minister, Suvendu Adhikari. The Bengal BJP government has now scrapped all religion-based schemes. That's the big breaking news right now. OBC list will also be reviewed according to the 2024 High Court judgment. So the West Bengal cabinet there announcing that religion-based government assistance schemes of the previous Mamata Banerjee government will all be discontinued now. This will begin from next month, from June, as the state government plans a major overhaul. Let's just listen in.
1: Secretary, Home Secretary, তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যানপাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন বিজেপি সহ পুরো সরকার সেই সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশনগুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট মানে বিএনএস এর অন্তর্গত। এছাড়াও প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে যা আছে এর আওতায় গোটা পশ্চিমবঙ্গে সমস্ত পাবলিকও যেমন অভিযোগ করতে পারবেন তেমনি বিভিন্ন এজেন্সি যারা কন্ট্রাক্ট নিয়েছিলেন বিভিন্ন এমএলএ এমপি ছাড়া যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন কাউন্সিলর পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত চেয়ারম্যান গ্রাম পঞ্চায়েত প্রধান তারাও এর মধ্যে হবেন। কোঅপারেটিভ অর্গানাইজেশন থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে সকলেই এই কভারের মধ্যে থাকবেন, শুধু লোকায়ুক্তের মধ্যে যারা যুক্ত তারা বাদ দিয়ে। সেকেন্ড, আমাদের কমিটমেন্ট ছিল যে গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে, তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের আমাদের শ্রীমতী দময়ন্তী সেন তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছেন। পুরো তো মেম্বার সেক্রেটারিরা আমাদের
2: মেম্বার সেক্রেটারি সমস্ত কোঅপারেশন করবেন এবং কোঅপারেট এন্ড গিভ আস দ্য ফ্যাক্টস অফ দ্য কেসেস।
1: অফিস চালু করে দিলে ডেডিকেটেড
2: Once they begin the office full swing, they will be dedicated to this inquiry. We will have a WhatsApp number as well as an email for grievances, as well as the previous cases will also be looked into. The SC Commission, the ST Commission, the OBC Commission, the Minority Commission, and the Women's Rights Commission. All these recommendations that have been submitted previously will be also looked into. And with the permission of the chairperson and member secretaries, they will be looked into. They will also carry out spot visits. And there will be a public hearing of these cases. And once they get an office, they will start conducting these inquiry and it will be announced to the public. Only the agencies that are carrying out investigations will not be looked into, especially the ones that are being conducted by the Central Bureau of Investigation and other central agencies. The rest of the cases will be looked into. New FIRs, old FIRs will also be reopened. And we will be looking at the strictest punishment as well as penalty under the recommendation of the chairperson of these committees.
1: আমরা অনারেবল দুজন এক্স জাস্টিসের কনসেন্ট মাননীয় সিএস সংগ্রহ করেছেন লিখিতভাবে তারা
2: উই হ্যাভ টেকেন দ্য কনসেন্ট অফ টু জাজেস
1: সাথেই দুজন মেম্বার সেক্রেটারি আইপিএস এখানে বসে আছেন
2: আমরা দ্য মেম্বার সেক্রেটারিজ আর প্রেজেন্ট উইথ মি হিয়ার এট দ্য স্টেট সেক্রেটারিয়েট এন্ড উইদিন দ্য নেক্সট ফিউ ডেজ উই উইল বিল্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার ফর দেম এন্ড ফ্রম 1st জুন দে উইল বিগিন দেয়ার ওয়ার্ক
1: आज पश्चिम बंगाल सरकार की कैबिनेट में हमारी जो चुनाव के दौरान जो कमिटमेंट था ऑनरेबल सेंट्रल यूनियन होम मिनिस्टर एंड कोऑपरेशन मिनिस्टर रिस्पेक्टेड अमित शाह जी ने डिक्लेयर किया था कि अगर भाजपा सरकार आएगा तो दो कमीशन होगा एक इंस्टीट्यूशनल करप्शन के खिलाफ और दूसरा हमारी जो हमारी गालचाट से लेकर हमारी वोमेन के ऊपर जो अत्याचार हुआ है उसके खिलाफ आज
0: All right, West Bengal Chief Minister Subhendu Adhikari making those announcements that have been decided by the state cabinet and various welfare schemes, religion-based welfare schemes will be discontinued. Also, an overhaul of the welfare policies and reservation, also looking into cases of harassment of women as well. Let's go across to Shreshi now for more on this story. Shreshi, give us more details of what the government has just announced.
2: Well, the newly elected Chief Minister of West Bengal, Shubhendu Adhikari, had already hinted that two commissions are going to be set up under the West Bengal government. One to look into the atrocities against women and children, and the other into the corruption allegations against the previous government in various departments of West Bengal government. Now, he has announced that the Women's Commission is going to be set up over here in West Bengal, where they will be looking into complaints against atrocities against women across the state. However, he has said that those being investigated by the central agencies, High Court, Supreme Court, monitored investigations will be kept outside the ambit of this commission that has been set up under a justice of the Calcutta High Court and senior IPS officer Damanti Sen. He has said that the member secretaries are going to be opening up public grievance hearings, especially of the women across the state. The infrastructure will be ready before the 1st of June and the modalities will be announced to the public. They will be carrying out a thorough investigation inquiry and thereafter going in for the strictest punishment and conviction against those who have been accused. This comes in the backdrop of the Shondesh Khali incident that had taken place here in West Bengal, Gargi, and something that the Chief Minister had already said that would be looked into with seriousness. And the commission has been finally set up. The modalities are being worked out. He has already formed that commission that will be carrying out inquiries here in the state of West Bengal. And people can come, the public can come and speak to them and register their FIRs. And old FIRs will be reopened. Back to you.
0: All right, Shreshi. So a slew of announcements there by the new West Bengal government. With that, we'll slip into a short break. On the other side, the latest on the Prime Minister's five-country trip. He got a grand welcome in Oslo. Stay with us.